0: बंद करो ये बकवास, कोई नामी गाना शुरू करो।
1: Zumba was uit de film Good News en is gezongen door Romy. En uit de film Tera Mera Sadrehe komt de titelsong, gezongen door Udit Narayan en Elke Yachnik.

तुम मगर सामने आप ही जाया करो, लाजमी है कि मैं तुमसे पर्दा करूं। इस gezongen door Alka Yachnik en Abhijit en kwam uit de film Raas. En daar komt dit prachtig liedje gezongen door Tanchik Bachi. Uit de film Shersha, Kirata Lumbia Lumbia. Hey. Oh, ik ben zo verliefd hierop.

सैया ने देखा ऐसे मैं पानी पानी हो गई. खिसमदोर बादशाह एंड आस्था गिल. En het volgende liedje in het programma Gietonkelher via Radio SBS is uit de film Churalia Hetumne. De titelsong gezongen door Alka Yachnik en Sean.